দীর্ঘ সময় আছে বিভিন্ন পত্রের লড়াই করাই কারোর সঙ্গে পরমাণু কারোর সঙ্গে সংসার এছাড়া

সেটা তো ঠিক তাই হবে, আচ্ছা তুই কি লাগে পারে তো কেন কেন তাহলে ভালো বসে আছি ওইটা দিকে তাহলে।